0: আচ্ছা, তোমার সঙ্গে রিপোর্ট দেখালা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানারে থিবা আইসিটিসি কেন্দ্ররে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতাবন্ধু টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু, শুণুছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। পরবর্তী গীতটি শুণিবা বাঘি কথাচিত্রু, যেউঁথে কণ্ঠশিল্পী মনালি ঠাকুর এবং মিত ব্রদর্স। গীত রচনা করেছেন কুমার, সঙ্গীত সংযোজনা করেছেন মিত ব্রদর্স।

শ্রোতা বন্ধু, বর্তমানে আসন্তু আরম্ভ করিবা কিষাণবাণী কার্যক্রম। আজ এর বিষয় রয়েছে ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ ও ছেড়ি ফার্ম পাই যোজনা। এ সম্পর্ক শুনিবা লহুণীপড়া ব্লক অন্তর্গত রেঙ্গালবেড়া গ্রামর চাষী মনোজ কুমার মহন্ত সাক্ষাৎকার।

0: বলে দাদা গীত তো শুনলা গা,
1: হই হই হই
0: দেখো চাষবাস তো আমার অনেক ভাই বোন মানে করছনে, তো যে হিসাবে চাষবাস হতিছি সভি আর সে হিসাবে বরস বরস চাষবাস করমু বলি তো নি ভাবি থান, অলগা অলগা যোজনা মানে করছন চাষবাস কে নিয়ে করি, তো হেমতা ন যোজনা মানে আমার ই চাষি ভাই করিছন, ফার্ম করবে আর চাষবাস করবে, সেখানে কে কে চাষবাস মানে করবে সে তো বহুতটি যোজনা মানে করিছন, বলে চালো সে কথা মানকে শুনু।
1: হই গা হই শুনি পকম।
0: শ্রোতা ভাই বোন মানে আজ যেন ভাই আমার সঙ্গে অছন সে হেলে মনোজ কুমার মহান্ত।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হেইছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: শ্রোতাবন্ধু শুণুচ্ছন্তি সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্ররু পরবর্তী গীত শুণবা দিওয়ানে চলচ্চিত্ররু গীতরু গাইছন্তি সুখবিন্দর সিং এবং আলকা ইয়াগ্নিক রচনা সমীর সঙ্গীত সঞ্জীব দর্শন
6: ऐसे क्या देख रहे हो
7: सपना बहुत दिनों बाद तुम्हें
6: बहुत दिनों बाद क्या
7: बहुत दिनों बाद तुम्हें इतना सचते सवरते देखा है
6: तुम्हारा जन्मदिन जो है हैप्पी बर्थडे आई लव यू
7: फिर कहो
6: आई लव यू
7: जोर से कहो
6: आई लव यू आई लव यू आई लव

শ্রোতাবন্ধুকে তো শেষ হইলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম শুনবে সমাচার সন্ধ্যা, রিলে করছু আকাশবাণী দিল্লি।

গীতটি শুনিলে ধরণীধর পটেলঙ্কর রচনার কণ্ঠশিল্পী হয়েছিলেন ক্ষেমানি ত্রিপাঠী। পরবর্তী গীত শুনিবা চিত্তরঞ্জন নায়কঙ্কর রচনার, গীতটি গাইছেন ক্ষেমানি ত্রিপাঠী।

0: এই তো এবে গীত সরলা, এবে দেব।
1: আকাশবাণী রাউরকেলাকে আপনার স্বাগত করছি। আপনার পরিচয়টা দেবে স্যার।
2: মু বিভূ প্রসাদ রাউতরায়, নির্বাহী যন্ত্রী গ্রাম্য জল যোগাণ ও পরিমল সংস্থা রাউরকেলা।
1: এ বর্ষ জলকু ইয়র অফ দি কেমিস্ট্রি রূপে ডিক্লার করা যাইছি। তবে আমি সমস্তে জানিছি কি জল হচ্ছে জীবন। তবে প্রথমে স্যার আপনার কুহতু, ইয়ার সংকট যে জল দেখা গলানি, ভবিষ্যতের ইয়া মানব সমাজ উপরে ইয়ার কম প্রভাব পড়ব?
2: জলর সৃষ্টি হচ্ছে মানে আমার যদি রাসায়নিক প্রক্রিয়া আরম্ভ করা, তাহলে আমার গোটিয়ে অক্সিজেন অণু আইটি উজান অণু হলে যাই জল সৃষ্টি হব। এটা হচ্ছে জলর উৎস কথা মুলি। তাপরে আমার ব্যবহার যে হচ্ছে ধীরে ধীরে লোকঙ্কর ব্যবহার বড়া সঙ্গে সঙ্গে ভাল পরিষ্কার পরিচ্ছন্ন জল আমি পাও না। যে জল আমি যে পাওছ পানীয় জল হিসাব দেখা গেলে যে আমার নদী নাল এই হিসাবে পাওছ, কিন্তু কেবে হলে আমি ভূতল জলক ব্যবহার করু নথিলু, কাহিঁকি না আমার দরকার হয়ে নথিলা। কিন্তু দিন আসিলা ভূতল জল ইউজ করিব বাধ্য হলু আমি। কিন্তু আজি আমি দেখুছু যে জায়গায় ভূতল জল ব্যবহার করা হচ্ছে, সে জায়গায় আমি এত ভূতল জল ব্যবহার স্টার্ট করে সারু যে তারপরে সেটা মিনেরালস বাহুছে। আজ ফর এক্সাম্পল ফ্লোরাইড, আজ ফর এক্সাম্পল ক্লোরাইড, আর্সেনিক। যেতলে জল আমি টাণি আনিবা ভূতল মানে মাটি তলু, তাহলে কোণ আসব? জল সরিগলা পরে কোণ আসব? মিনেরালস আসব। মাটি তলে কোণ মিনেরালস আসি? সো বর্তমানে যেটিকি আমি বর্তমান মানে বাধ্য হচ্ছু ভূতল জলকু বি বন্ধ করা, কাহিঁকি না সেটি ফ্লোরাইড আসলানি। সো ভূতল জল সরি আসছে ধীরে ধীরে। সো এবেঠু আমি যদি সজাগ ন হওয়া, তাহলে ভবিষ্যতরে গোটে মানে আমপাই গোটে বড় সংকট হয়ে উহাও। আমি যেত ভূতল জল ব্যবহার করুছে তাকে সেই অনুপাতে রিচার্জ হো না, মানে ভূতল জল এগেন তাকে ফিল তলক পড়াইবা কথা, আমি তাকে ওয়েস্ট করে দেছু। এক নম্বর। দুই নম্বর হল আমার যেত জঙ্গল সৃষ্টি হওয়া কথা সেত হো না, আমি জঙ্গলকে ধীরে ধীরে কাটি চালুছু, যে রেট্রে আমি কাটুছু সে রেট্রে সৃষ্টি করু না। এটা দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হল যে আমার যে নদী নাড়ু পানি বহি যাচ্ছে তাকে আমি প্রপরলি কনজরভেশন করে পু না। মঝে মঝে আমি চেক ড্যাম হওয়া কথা, গলি কন্ট্রোল স্ট্রকচর হওয়া কথা, যেথে কি ভূতল জলটা আমি ডাইরেক্টলি বহি যাচ্ছে বেগে সমুদ্রকে মিশি যাচ্ছে। যদি আমি তাকে মঝে মঝে রেস্ট্রিকশন করে পারতে, তাহলে সেটা ভূতল জলক এগেন রিচার্জ করে পারতা, যেটা কি সেটা হো না। এটা হচ্ছে মুখ্য কারণ, যেটা কি আমি ভবিষ্যতের মানে ভূতল জল সরিযার মুখ্য কারণ। এগুলা গোটে হচ্ছে যে আমি যদি ঘর উপরে রেন ওয়াটার হারভেস্টিং করিপারতে, তাহলে সেইটা গোটে সাইন্টিফিক ওয়ে যেথে কি আমি বর্ষা জলকু আগামী দিনপ্রাই মানে ব্যবহার করিপারতে। যদি আমি বর্ষা দিনে সে পানি কলেক্ট কলে গোটে রিচার্জ স্পিড কলে কি ঘরে গোটে ট্যাঙ্কিটে কলে, সেটা আমি ধীরে ধীরে ধীরে ধীরে তলক রিচার্জ হব, যেটা কি খরাদিনে আমি এগেন স্টার্ট কলে পানিটা বাহিপার। দৈনন্দিন ব্যবহারিক প্রক্রিয়া আছে সেথিরে আমি কেয়ারলেসনেস হয়ে হচ্ছু। যেটি আমার পাঁচ লিটর পানি দরকার, আমি সেটি লাভিসলি খরচ করছি দশ লিটর পানি, এটা হওয়ার কথা নুহে। ঘরে পানি আসুছে যেতলে ট্যাঙ্কি ওভরফ্লো করছে, লোক তাকে বন্ধ করু না, রাস্তার বহি যাচ্ছে পানি। সো লোকর সেটা সচেতন হওয়া দরকার যে আগামী দিনের এসব জিনিসের বহু মানে মূল্য অছি বলে। অতীতের কোণ লা যে পানির এত ডিমান্ড নথিলা, পানির এত ক্রাইসিস নথিলা, এসব জিনিস নথিলা, কিন্তু দিনকু দিন বড়ি বড়ি চালছে। পানি আগর বিক্রি হোনথিলা, এবে বিক্রি হলানি, তা মানে কোণ নিশ্চয় ইয়ার অসুবিধা আসিগলানি। সো ভবিষ্যতে আহুরি বেশি আসব। তো সেইলাগি মানুষকে আজিঠু সচেতন হওয়া দরকার, তাপাই সাইতিকি রাখা দরকার পানিকে, যে মোর ভবিষ্যতের দরকার হব বলে। ইয়াপে নিশ্চয় প্ল্যানিং হওয়া দরকার, যেহেতু কি আমি আরম্ভ করুছু কিন্তু ম্যাসিভ ওয়ে আরম্ভ করা হয়ে পু না, যেহেতু কি আমি নলকূপ পাখে গোটে রিচার্জ স্পিড করুছু। রিচার্জ স্পিড যেটা কি আমি নলকূপ পানি ইউজ কলু সেটা যেমন এগেন ফের তলকু পড়াইব, সেটা আমি ইউজ করছু। প্রত্যেক ঘরে ঘরে গোটে ওয়াটার হারভেস্টিং স্ট্রকচর রহবা কথা, যেটা কি বর্ষা পানিকে আমি নলকূপ ছাড়া কথা নুহে, সেটা সেটি রিচার্জ হওয়া কথা। তাপরে লোকঙ্কর আচরণ বিধি সেটা টিকিয়ে বদলিবা কথা, যেটা কি কনসিয়সনেস হওয়া কথা। ঘরে ঘরে মোটর চালুছি কিন্তু বহি হচ্ছে পানি, রাস্তা কে দেখু না, হ্যাঁ মোর মো তো ঘর ফুল হয়ে গেল, মু কাই কোণ দেখিবি। সো এসব জিনিস রয়েছে যেটা কি মানুষের প্রকৃতির টিকিয়ে বদলিবা দরকার পানিকে নিয়ে, তাহলে আমি ভবিষ্যতকে কিছু তাকে প্রোটেক্ট করে পারিবা। সো আমি ব্যবহার করিবু, আমি সৃষ্টি করিবু, আমি তাকে সাইতিকি রাখিবু। সো আমি যদি সচেতন ন হওয়া, তাহলে কেমতি হব? সেইলাগি আজিঠু সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার যে আমার যেত জল উৎস অবি অছি সেইটা কেমন প্রোটেক্ট হয়েকি আমি জল উৎস ক্রিয়েট করে পাবা না। তো সেই জলক কেমিতি ব্যবহার হব, সেই জলক কেমিতি সাইটিকে রিসাইকেল প্রসেস হব, সেটাই আমার দরকার, নহলে ইয়ার আর কিছু দ্বিতীয় উপায় কিছু নাই।
1: যাহ আপনার কিছু গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন কার্যক্রম পরিপ্রেক্ষিতে, বহুত বহুত ধন্যবাদ স্যার।
0: এই ডিসকশনটা তো মতো তো বহুত।